বিয়াতে ভঞ্জম বিধাবসে চন্দ ভালো আকাঙ্ক্ষ মানক উদাবলে শীত ভালো মচ্চিত্ত দোষ তৃণজালসে।